अपना प्यारा वादा हमको सुनाए सुने वालों, विश्वानंद पातोंगे और सपना जी। Op deze mooie dag kan je absoluut zeggen, ik doe het lekker op het gemak, ik doe het lekker op mijn gemak. En dat mag, want het is tenslotte jouw dag.

0: हिंदुस्तानी रेडियो के सभी कार्यकर्ताओं के लिए, और हम लोगों ने ये गीत चलाए हैं भैया मोहम्मद के नाम पर ओवर गीत गज़ल के कार्यक्रम में फाउन हिंदुस्तानी रेडियो द्वारा। भैया मोहम्मद आपको भी बहुत बहुत धन्यवाद दिया जा रहा है। उम्मीद गीत आपको अवश्य अच्छा लगा होगा। सच बताऊँ इस गीत के बारे में मुझे पहले पता नहीं था, झूठ नहीं बोलूँगा, मैं बुढ़ा हूँ तो वैसे बहुत बुढ़े के गाने हमने सुने लेकिन ये गीत नहीं सुना था। बहुत बहुत धन्यवाद भैया मोहम्मद। चलिए देखते हैं न्यूज़ और विज्ञापन के समय हो रहा है, तो चलिए हम यहाँ से पेश करते हैं विज्ञापन और न्यूज़, और न्यूज़ के बाद हम लोग फिर वापस आते हैं। बस हम लोग यूँ गए और यूँ आए, यहाँ से विज्ञापन और न्यूज़।
1: Gevonden. Laat ons nooit meer gaan. Vahon Hindustani Radio.
2: Dit is het Vahon Hindustani Radio nieuws. Goedemiddag, ik ben Edwin van het Geloof.
3: Wingtech heeft in China een rechtszaak aangespannen tegen de Nederlandse chipfabrikant Nexperia en een aantal bestuurders. Nexperia is een dochterbedrijf van Wingtech, maar de ondernemingen zijn sinds vorig jaar verwikkeld in een flinke ruzie over de controle van de chipmaker, waar ook een verlies mee is gemoeid van 1 miljard euro. De jongen die wordt verdacht van een telefonische bedreiging tegen een Joodse school in Amsterdam blijft 3 dagen langer vastzitten. Wat de bedreiging precies inhield, wil de politie niet zeggen. Het onderzoek is nog niet afgerond. In maart dit jaar ontplofte er bij de school een explosief en moesten leerlingen een dag thuis blijven. Asielminister Bart van den Brink verwacht niet met alle gemeenten die niet voldoen aan de spreidingswet te kunnen spreken. Dat zei hij vandaag vlak voor de ministerraad. Het tv-programma Nieuwsuur meldde gisteren dat de minister gemeenten die niet genoeg asielzoekers opvangen vanaf volgende week op de vingers worden getikt. De Verenigde Staten zien enige beweging bij Iran in de onderhandelingen over vrede. Dat heeft minister van Buitenlandse Zaken Marco Rubio gezegd bij een bijeenkomst van de buitenlandministers van de NAVO in Zweden. Op welke vlakken Iran bereid is tot concessies, zei hij er niet bij. En dan het weer. Ook vanavond nog een aardige tijd zonnig. Vannacht koelt het af naar 12 graden. En ook morgen een zonnig en behoorlijk warme dag. Temperaturen tussen de 24 en 30 graden.
2: En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
4: Har kaam ke liye, har advertentie ke liye, maut ke samachar, farmaishe ya jo bhi khabare aapko dena hai. आप जाइए, हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahonfm.nl। हर एक एडवर्टेंसी, हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक। अब टेलीफोन नंबर 07 3652 47। मेरी इन्फो www.radiofahonfm.nl of mail ons op info@fahonfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
1: Je hebt ons gevonden. Laat ons nooit meer gaan. Fahon Hindustani Radio.
0: www.fahonfm.nl पर हम चून हैं, वीफी रेडियो इंटरनेट रेडियो पर। जो लोग चून की मीटर पर, आपका हृदय से स्वागत है। चलिए आपका स्वागत करते हुए हम चला रहे हैं, चलिए ये शानदार गीत फाउन हिंदुस्तानी रेडियो के रात के कार्यक्रम में, गीत गजल के कार्यक्रम में।
3: Verwikkeld in een flinke ruzie over de controle van de chipmaker, waar ook een verlies mee is gemoeid van 1 miljard euro.

0: और तुझको मेरा प्यार पुकारे, फिल्म के नाम है गुमराह। आशा भोसले महेंद्र कपूर का ये गाना है और म्यूजिक दिए थे रफी साहब ने। फिल्म का नाम था गुमराह। फन लिखते होंगे ध्रियन शस्त्र, जिस फिल्म में काम किया सुनील दत्त, माला सिन्हा। और दोस्तों और ये प्यार भरी गीतों का बहार सॉन्ग हम आपको सुनाया है।
1: Live vanuit onze high-tech studio in Den Haag. Waarom Hindustani Radio?
2: Advocatenkantoor aan het Raam Zoet Wakalet Kakam Kartahe. Jabi Ako Ebadiha Wakilkir Zeruri Pergayahe.
3: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden Register van de Orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht, oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht, zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaats en jeugdstrafrecht.
2: Advocatenkantoor aan het Raamsoet, aan de Hof van Delft, Laan 87B. Delft meer, telefoonnummer 015 21 59 22 7.
4: Voor hulp bel nu 015 21 59 22 7.
2: Advocatenkantoor aan het Raamsoet.
5: Dit is het Vahon Hindustani Radio Nieuws. Goedemiddag, ik ben Edwin van het Geloof.
6: Wingtech heeft een